আসওয়ানি ইটানগর আচলাপুচি জিহলুয়ো মানুলিনি এতানিচি ইদমিসমি আহলাকিজি দারগালম্ব চিফ মিনিস্টার পেমা খান্ডু মে বুনি ক্যাবিনেট মিটিং চিনিগামাহ আতিকাচি ডেভেলপমেন্ট দনে কিসা উ খঞ্জতা এজার বেউ দনে মাউন্ট না সু কাপি কর পাউ এঠোয়ে লাতিগা বাদা আহগা আলি কর পাউ মাচি এজার কানি দনে মাউকাস না সু কাপি কর হে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এডিসি এসডিও হেডকোয়ার্টার দনে ক্যাপিটাল আতিকাছি আছে আজাপাতিও মা এঠোয়ে লাতিগা বামাহ পি এম জে এস ওয়াই আছে খাগামি আতিকমা আছে সত্যও মা এজার কানি কর অরুণাচল প্রদেশ আতিকাছি ইলেকট্রিক পাওয়ার পেয়াবা এওমা এজার কানি কর এদনে আতিকাছি জু না আচু পাবা এওমা মাম ভাবমা কর পাও এঠোয়ে লাতিগা বাবুদা আহোগা সৈনিক স্কুল আব্রামে দেহরাদুন আর আই এম সি কলেজ মা আজো আহিত গেবানে স্কলারশিপ স্কিম আয়োগাওদানে ক্যাবিনেট মে লাতিগা বামাহ ই এইচ আর এম এস ককুমানে অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট মান জয়া ইমোলম্বে অরুণদায় কো বন্ধ জয়মু মানে জন্দাও বালিবাচি এম এরতে ও এম আবিয়ামে মা আমায় ট্রেডিং লাইসেন্স আজপ্রাঙ্গানে মাঙার হু তাহর আঞ্জরি হাতুমু আমায় জিগাওয়ে এ পি এস এস বি রুল আচু আজাপাম ভোগানে বাহা ইমু হু মেম ইয়াগা ওয়েট লিস্ট মা আখাগা জি চা হে আনি হু বা এওয়ে বম্ব ওয়েট লিস্ট হে এলা তাহর মানে ইনুগে বা আখাওয়ে পোতাগা বাদা আহুগা মাহম সি এম কেয়ার্স স্কিম কোকো মানে আন্দুমা ক্যান্সার কেমোগ্রাফি লাপাগে মিংয়ারো পুচি স্কিম আয়োধনে মিঙি আলম্ব গবানে গেস্ট হাউস ও আজিতেওয়ে আইমুগা ড্রাগ তু হায়া মেম দুনুগা বা আরো গবানে মিশন সুরক্ষা আয়োপে মিচিমে আকু মিঙি আথুতেও গবানে আয়ুষ্মান আরোগ্য ক্যাম্প আখাওয়ে ন্যাপিন দাম্বু নারী